0: This is Akashvani, the news read by Subhadra Ramachandran. The Union Cabinet has approved a draft bill to set up fast-track courts to ensure stricter punishment in cases of paper leaks and exam malpractices. The Cabinet meeting chaired by Prime Minister Narendra Modi at the Parliament House complex approved the draft bill. Sources told Akashvani News that the proposed legislation is expected to be introduced in the Parliament next week. In a video message yesterday, Prime Minister Modi had announced about bringing a bill with provisions of strong action in cases of paper leaks. Meanwhile, in a major bid to bring out serious examination reforms, the National Testing Agency has terminated 47 officials from service. According to sources, legal and criminal actions will also be taken against some of these officials. This is part of a complete overhaul of NTA that has been in controversy over paper leaks. The National Testing Agency, NTA, has announced advertisements for a set of senior professionals appointments at the level of general manager. It has also opened the engagement of 16 young professionals through the Pratibha Setu portal of the Union Public Service Commission. NTA, in a statement, said that these measures represent the first concrete step in the institutional rebuild of the agency that is being implemented in line with the recommendations of the High-Level Committee of Experts, chaired by Professor K. Radhakrishnan. Delhi Police has constituted a special task force, STF, to investigate offences relating to paper leaks and other examination-related offences under the Public Examinations Prevention of Unfair Means Act 2024. Delhi Police, in a statement, said that the task force will be responsible for conducting prompt, professional and comprehensive investigations into offences pertaining to public examinations conducted by different authorities. Prime Minister Narendra Modi has thanked country's youth for the response and suggestions following his video. In a social media post, Mr. Modi expressed gratitude to the youth for their overwhelming support. The video has now crossed more than 303 million views. It is the most viewed reel within its first 24 hours. President Draupadi Murmu was conferred the honorary title of Dr. Honoris Causa by the Bucharest University of Economic Studies in Romania in recognition of her distinguished public service, commitment to education and social inclusion, and contribution to strengthening India-Romania relations. Accepting the honour, the President dedicated the award to the 1.4 billion people of India and said it reflected the enduring friendship between the people of the two countries. Highlighting the deep cultural and civilizational ties between India and Romania, President Murmu recalled Rabindranath Tagore's visit to Bucharest a century ago. She encouraged greater academic collaboration through joint research, faculty and student exchanges. The government has said that Indus Waters Treaty remains in abeyance until Islamabad abjures support for cross-border terrorism. Briefing media in New Delhi, spokesperson in the Ministry of External Affairs, Randhir Jaiswal, dismissed Pakistan media reports that India is deliberately causing flooding in the neighbouring country. He added that the recent increase in flows in the river Chenab is a direct consequence of intense monsoon rainfall over Jammu and adjoining catchment areas during 20th to 23rd of July. The spokesperson further stated that Pakistan's own flood forecasting division, Lahore, attributed the high flood levels in the river Chenab to heavy rainfall over the upper catchment. He added that the rise in river flows is a natural hydrological response to heavy monsoon rainfall and not the result of any deliberate action by India. India opened its medal tally at the 2026 Commonwealth Games in Glasgow after Chandu Kumar clinched the bronze medal in the men's heavyweight powerlifting final. He delivered a strong performance by lifting 190 kg in his second attempt, earning 130.9 points and securing a place on the podium. And that is the end of this news bulletin.
1: Yana Kashwani Turan, Asmang de Leoni Hindi, Aro English Koborko Knaswaha, সমাই অপ্রু দোক চুখং জিউ আহা আর সময় আলফ্রুনা নাম্বিক ছানি আনিক ফরায়তনা খাথা রঙা রা নাক লাপ্রংপ দলগপা উং আনিগুনারা ওয়ান নাকি ডাকি বা খাই মেসোকানি রঙা নোয়া ইয়া খাথারং জন উদন নি গিস নাম বে আগান গমন খাথারং আ দ জো জল দালনা আর আথামনা থাই সোগন প্রোগ্রাম রং সমাইরং বাকসা সুল সুল ইয়াতং ইয়া দোক চিবং ও জনসিং মন আরোন দোল নি সোনার মথেলা নি গিদ্রং কো গমাতং গেন দোকলা চিও সাবমারিন নি গমন থারি গমন হিন্দি লেসন গো খনা সোগেন উনি জো জল সসং গতাল নি অরুণাচল নি গিদ্রং কো গমাতং গেন স্নি বাজো দেলিও নি হিন্দি খবর স্নি বং ও ইংলিশ খবর স্নি চিকং ও রেস্টুরেন্ট সংমা নি সসং গতাল নি আচি গিদ্রং কো গমাতং গেন স্নি খোলরুকো রেবিস বা আসাক পাগলা চিকিৎসা নিগমন ডক্টর কিউনি ডাব্লিউ মোমনি সেগমেন্ট ফরেস্ট খানি খুনা সোগেন উনি জল জল গ্রিফিন মারাক আরুন্দোলনি দোকা দাপমানি চুল রং গমাতাঙ্গেন স্নি খোলা চিও বলিউড মেলোডি গমাতানি সময়ও দুংথাং হিন্দি ফিল্মনি গীত রং গমাতাঙ্গেন চেটপা জিও দিল্লিউনি হিন্দি খবর চেট চিবুং ইংলিশ খবর চেট খোলা চিও শিলংনি সলগ্রসালারামনি ইংলিশ খবর চেট সতপ্রিয় ফ্রুংনাম চুরা প্রোগ্রাম ছেটপ্রি বঙ্গ সেন্ট জন হায়ার সেকেন্ডারি স্কুল চিবাগ্রিও ফরাইপা ছেদ্রুং এ সংমানী ফৈদমুঙানী খুনাঙ্গেন উনি জোল জোল সালং গৈরা মারাকি ছসংগতালনি আচিকিত্রং মাতাঙ্গেন স্কুবাজিও দিল্লিওনি হিন্দি খবর স্কুবুঙ ইংলিশ খবর স্কু চিখং ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম স্কু কলাচিও দিল্লিওনি বিউথ পার্টি প্রোগ্রাম চিখংবাজিও হিন্দি খবর চিখংবুঙ ইংলিশ খবর চিখং চিখং লেটিংসন মোমেন আরো ওয়ালসেং ওয়ারাকনি চসংগতালনি আচিকিত্রং গমাতাঙ্গেন চিখং খোলাচিও দিল্লিওনি বিউথ পার্টি প্রোগ্রাম চিসাবাজিও হিন্দি খবর চিসাবুঙ ইংলিশ খবর চিসা চিখং লেবিসন মারাক আর সন্দেশা সংমানী চসংগতালনি আচিকিত্রং গমাতাঙ্গেন চিসা খোলাচিও মেচিক্রংনি প্রোগ্রাম গমাতানি সময়ও জেনিতা সিএচ মোমনি গিসকনি কথা খোনাসোগেন উনি জোল জোল দংথং বা নামা বেওয়ালো গমি গে এইচ আনি ছোলরংনি বিদেঙো বেরোনিকা আর মারাকনি আগানানি খোনাসোগেন উনি জোল জোল দেবী সংমা আর সম্পু মোমনি চসংগতালনি আচিকিত্রং গমাতাঙ্গেন চিকনি বা জিও দিল্লিওনি হিন্দি খবর চিকনি বঙ্গাও ইয়েতানি সময় চিকনি চিখং ফুর্নাকি ফাম আর দুনিতা রাভানি রাভা গীতরং খোনাসোগেন চিকনি খোলাচিও দিল্লিওনি বিউথ পার্টি প্রোগ্রাম এস এম এস কে বাহানে বিবিএস কে থারানি চিকনি সুতপম বঙ্গাও বিউথ পার্টি চারোখা সাবা জিও বিউথ পার্টি সুপার হিট সা খোলাচিও বিউথ পার্টি মানসা হি গীত গনিবা জিও সালনি ইংলিশ খবর গনি চিপবঙ্গ সালনি হিন্দি খবর গনি খোলাচিও বিউথ পার্টি প্রোগ্রাম গথাম বাজিও হিন্দি খবর গথাম বঙ্গ ইংলিশ খবর বনখামে নাসিমাং গথাম চিখং বাজিওনি গথাম খরপ্রংরা গতাল ইন্ডিয়া খবরনি গতাল ইন্ডিয়ানি খবরকো খোনাসোগেন ইরাঙান সিখাংপা ট্রান্সমিশন না থাই সুগমান প্রোগ্রাম রঙা দাও আথামনি প্রোগ্রাম রংকো সমাইরং বাকসা সুল সুল ইয়াতাং ইয়া আথামনি প্রোগ্রাম রংকো আথামনি বঙ্গ বাজি মনি সৎপঙা চেতনি খোনাসো থাইগেন দোকবাজিও ইয়াতানি সময় দোকপঙ শিলংনি আচি খবর দোক চিবুং অদলারাম মোমন আর দোলনি সোনার মথেলানি গিত্রং গমাতাঙ্গেন দোক খোলা চিও চুগান ইয়ানি গমন থারি গমন ডকুমেন্টারি ফিচার খোনাসোগেন উনি জোল জোল পিমসন মারাক আরন্দোলনি কামরূপ গীতরং খোনাসোগেন স্নি খোলা চিও টোকি হাউস প্রোগ্রামনি নুও উদিত নারায়ণনি রঙ্গপা দংথাং থাং হিন্দি ফিল্মনি গীতরং গমাতাঙ্গেন স্নি খোলা চিও দিল্লিওনি বিউথ পার্টি প্রোগ্রাম চেটপা জিও হিন্দি খবর চেটপং ইংলিশ খবর চেট চিখং ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম চেট চিবং উইক ইন পার্লিয়ামেন্ট চেট খোলা চিউ দিল্লিওনি খালসুসানি খবর চেট সপ্রি বঙ্গ হিন্দি খবর স্কু বাজিও ইংলিশ খবর স্কু চিবং স্পটলাইট প্রোগ্রাম স্কু খোলা চিও বিউথ পার্টি প্রোগ্রাম চিখং বাজিও হিন্দি খবর চিখং বঙ্গ ইংলিশ খবর বনখামে নাসিমাং চিখং চিখংনি চিখং খোলা চিনা দিল্লিওনি বিউথ পার্টি প্রোগ্রাম খোনাসোগেন ইরাঙান দালনি গনিকপা ট্রান্সমিশন না থাই সুগমান প্রোগ্রাম রঙা দাওদক সানি জামানো নাসিমাং মঙ্গপন প্রোগ্রাম খোনাসোগেন ইয়ানা খাশুয়ানি থুরা

0: রাম রাম বা অর্ডিনারি
1: দুয়ার
0: দুঙ্গা
1: দুগা মো দুয়ার নিয়ে ওটাতে দুগা ঘুষনা
0: নাপা
1: ঢাকান
0: বিয়পানি
1: চিপাকনা
0: মাগাপা
1: আবিষ্কারক
0: ইনভেন্টর
1: ইনভেন্টর বা ও বস্তুকে ধারি চেঙ্গে পামো খেজ
0: আখর
1: অন্তরাল
0: মেহসি
1: যুদ্ধ
0: নাকলকা
1: আশঙ্কা
0: চেন্টাকানি
1: গুপ্ত
0: সুপ্রেস
1: বিস্ফোটক পরমাণু শক্তি এটমিক এনার্জি সাকান চান আহাত দেরে হিন্দি লেসন হিন্দি কাপ্তারঙ্গা চিরাইগনক বা মাইকোবাদে মানু পিঙ্গনক নিয়া বেগেরা না সেগা সাকান থিখন সালাম শুনে বালে সবই কুচ না কুচ শিখ লিয়া হোগা আর শুনে বালে সবই ধন্যবাদ ও নমস্কার
0: নমস্কার।
2: নাসিমাং সাবমেরিনি গমন থারি গমন হিন্দি লাইসেন কো খনাসুয়াহা ইয়াহ ডাক্তলগপা খাংসল দি সিরা আর ইয়ানো বাকুরা গা ছাত্ররং তপসেরা মারাক আর ছুনখামে মারাক তৌনা সিমংনা চাসংগতালনি অরুণাচল গিদ্রংকো মাতাঙ্গিয়া।

0: Tawa biar orang an enumeration form ko, nak itu baca lontar nagin ba. Aru ko mak nang kujana dipete, uamang sangat hendak kungku iba putih agin. Aru nama iba si ani lang bungin semua ode, uamang nak folk ay golpat nama mak nagin.
1: Oh, iya lah nama nal tu biade. Indi ba, angara iya ko bano ni ko thale agin.
0: Indi ba nama angupa voter helpline number 1500 nak atu, ba voter helpline F ko download kabo, ba voters eci.gov.in website ona napangin ibo. Aru unboxa www.ceomeghalaya.nic.in website ona napangin.
1: Nak ni kurang, nak ni pun anibe, nak ni doga colon, uku gemat nabe. Yakub Wiyat Kepa, Chief Electoral Officer, Meghalaya.
2: Namgupa khobor, SIR hazaluni khurik tok bulsini, puna mangge perang ko bimuse katani ke thamgupa baksok baha.
3: Ya enumerator ang ni nokonar bagin nik na, unur anga mai ko takpo.
2: Altu aba June kolachuni July khurik sku thari kona bimuse katnar eba o tik tak ba uyatani rang ho naibo.
3: Ndiba sing ani rang dongode.
2: Unaba jajeng nabe altu en nakni boot level official mu baksa golpoe nakni wina nangani rang ko singira naman gen.
3: Aru ya bieloni number ko ra banuni ko mante.
2: Sasku bonga jirona kol khabo, aru nakni bielo ko মাসিনা গতা দাকচাকানি কোরাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা নাপাঙ্গি নিবো আর উনা দাকচাকানি কো নাঙ্গামা থালাতানি রাঙ্গো নাঙ্গামা না সিমাং সান্দি নিনাল তামান গেন
3: আলটুবিয়াদে
2: ওয়ে বিমু সেগাতোরা মামুং লেখা নাঙ্গজাবা না আখাকেত কপা উয়াতানি রাঙ্গো সান ওনাতাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগ্রকবো
3: গিসিক্রাবো দালো নাঙ্গনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখিনা দাকচাকে দাকচাকানি কো নাঙ্গোদে বিয়েলোইনা কল কাবো আর না মিস গানি রাঙ্গনা গানচাকানি কো মানবো
2: ইয়া হাজালগনি খরুক তো পলসিনি বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুব্রুক স্কু থারিকোনা ওয়াঙ্গেন নাংরম্বো বাকরম্বো আরো ছানছা পাখো মানবো ইয়াহু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া
1: ও মেঘালয়নি মন্দিরাং না বলসি চিচাত কাপনা সিং হামা অন্দাকে ওদে না থাংনি ফুনা মানানি দালবেগবা বলকো গমাতনাবে হাজালগনি খুব্রুক তো বলসিনি অক্টোবর 7 তারিখ বা উনাস খাং বলসি চিচাত কাপা হদে ইয়া নাংনি মানগনি বলকো খাঙানি সময় সকাহা
4: উঙাবা ইন্ডিয়ান ইলেকশন কমিশন স্পেশাল ইনটেনসিভ রিভিশন নি গথামগপা বাকো আবাচিনা তিগা বুথ লেভেল অফিসারং হাজালগনি খুব্রুক তো বলসিনি জুন কোলাচি তারিখ কলি জুলাই খুব্রুক স্কু তারিখ কোনা নাসিমনি নকনারি গাঙ্গেন উনি গমন নাংনি লেখারং কো তারি দুসুগো
1: হাজালগনি খুব্রুক তো বলসিনি আগস্ট 5 তারিখ কো নাসিমনি বিমরাং কো এলেক total rolo sekatani bot khang gapau gen mai bagwalani ba khangani rang dongo de hajalguni khulguto pulsi ni august 5 tarik aro september 3 tarik ni gise po thari dapna somai rang ko nanggen
4: october 7 tarik obul khang gapai electoral roll ko nakadatna skang nangni bimang khaket pa ona nanggen skang gapa changna sekatani ko takkiyama yanal thua ba nangni adu ko songdong khamani aro bulsi ko sakki oni gapa lekha rang baksana passport size photo ko san nangaiya ba
1: na anangni jakatele matgaman bulrang ko jakhalbo nan din kana matgapa voter helpline number sasku bonga 0 nakabo Voter Helpline app ko download kabo ba voters.eci.gov.in no na napanginibo.
4: Una agri ba ceomeghalaya.nic.in no na napanginina matgen pun gapa ubo may nanakni kurang gamjata.
1: Yakub Wiyat Kepa, Chief Electoral Officer, Meghalaya.
0: Chiba songrena thari lama andi bagiskrabu na I songreni machoto na jaborang ko skatang kalpana be jaborang ko anthangor abutu aro biap rang ko nongthali rakhibu
4: solid waste management rule sajalgini kulut tokni lego biap ni na ribag parang ko niyam jalgatna aro jaborang ko namigalna aro khomiat na dakchakani ko na abriari gipa aro chichango dunggipa jolni dilgiparang tourist rangoni ko thangkarang ko bagalna mana
5: anchingni abrirang ni thogipa aro chiringrang rongthalgipa aro brinnagri gipa wa হাই আনচিং ওরাং কো আপসান তাকিন দোন নাই না
4: দাইতো কো রাগপা সংরে গপং বু জাবরাং কো দংথা দংথা নাকি গালনা জোলো দোন গমন নিয়াম রাং কো মন্দিরা বু সামথাং দাঙ্গো দং গপা রাং কো নাল জকি আরো জাবরাং কো সুমসাকি গাল্লা নি না থাংখা রাং কো গাম্বো আরো সংরিয়াং গপা বিয়াপো নাং নি জাগাম নাগরি মামুং কো বা কালফানা বে হাই আনচিং নি সংরে গপা নি থো গপা বিয়াপ রাং কো নাল জকি রাখি না সিং গপা সংরে গপং বু আরো বিয়াপ রাং কো রংথালে রাখি বু
1: ইয়া কো জিনমানি নাম গনি না ডিরেক্টর আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মেঘালয়া উয়াতিঙা
2: ওই সিংবো না সুন্দর আনি যাবো রং রান গোয়ালি খন
5: গোয়াল যা ভাবি এদিবা চিঙাতে রং না মানজাব হা হাজারগনি খোক তো বেসিনি যাবো রং গালানি নিয়াম মদে যাবো রং দংথাং দংথাং সুমং যাওয়াতে উপর আঙে গাল না অনজাই হা
1: ইয়া নংছং মতা দাউনি গতাল গবা জাবুল গালানি নিয়াম মদে সোনং গপার সোনং গি জাগবা জাবো রং আপসান সুমং গাল দমানি গো সরকারি চাম্পিং হা উনি গমন জাবো রং মুংগ্রি দা কেশুয়া লিসা গাল না নগেন স্কাং গপা সোনং গপা জাবো রং জেহা গাল গমন মিসু সামজা করাং আরো বিথে রং নি বিগল রং গনি গপা জাকা বুতাই না মত গপা সোনং গি জা বস্তু রং জেকাই প্লাস্টিক রং আরো চামসু রং গথাম গপা রংথা লংথা লাতা নিও জাকাল গবা বস্তু রং ব্রি গপা ব্যাটারি টিউব লাইট আরো গ্লাস রং
2: আ ইয়ারাং গমক কোন আ দকা ওদে
5: উনোদে সিঙা কাচান জাবো রং গাল না রং আইয়েন
1: দালোনি নান্তাং তাং নি দকনা নগনি গো রাসি মাং দকবো আন্তাং তাং নি সারা নকরা রং করুং চালে রাখিবো আরো আন সিং বাজো পেদুংগো ইয়া কো জিনমানি নাম গনি না ডিরেক্টর আরবান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ মেঘালয়া উয়াতিঙা

বুটকামে সিমং সিম্পু মারাক গীতরংক খনাসুয়াহা আরো ইয়া গীতরং বাকসা মিচক্রং প্রোগ্রাম গাপমাতা সুমাইবানুন বুটনাহা দা অদকসানী জাপমানো চিগনি বাজে ওয়াহন দিল্লি স্টেশনো নিকো হিন্দি খবর খনাসোগেন ইয়ান আকাশবাণী টুরা।

দা উজ্জ্বল জ্বল ডেলিউ নিওয়াত্তা তেঙ্গপা বিবিধ ভারতী প্রোগ্রাম রংখো আরো হিন্দি আরো ইংলিশ খবর রংখো না সিমাং নাংস খাগেন ইয়ান আকাশবাণী টুরা।

শিলংী পার্লামেন্টারি সিট তো সুসানাগতা বাই ইলেকশন ক্যাম্পেইন কংনা এক এলাকা সুতঙা দরবর হল স্কানবা চংনা ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থমচেঙাহা থমানি সময় সুতঙা সাইফুং এমএলএ সান্তা মেরি শিলা ডিপুটি চিফ মিনিস্টার স্নেহ বালাংদার এনপিপি নি ক্যান্ডিডেট ডক্টর ডি আর এল নংলাইট জেএইচএডিসি নি এমডিসি রং পার্টি নি দলগপারং আর সাপোর্টার রং দুংটকাহা আদকনি অবস্থারং চানচিয়েসা চিফ মিনিস্টার কমরেড কে কে সংমা বাকসা আগান গোলপোগ্রকে এনপিপি ও নাপাংহা নে আর মখাংচি মান্ডেরাংনি নামগনি না খাম খাগেন এনে ডক্টর নংলাইট খুড়া চাকাহা এনপিপি সরকারিনি নো সুতঙা সাইফুং কনস্টিটুয়েন্সি কো ক্রোর চাবি খরসি নামদাপাতেঙা পশিচিগনি জামান গতালগপা রামারং থারিদাপিঙা আর দুধাং থাং প্রজেক্ট রং চুসুকাতেঙা নে ডক্টর নংলাই থালাতাহা মামুমনি ফান রং আদকোনা সালবানা মানিংপা চিফ মিনিস্টার সংমাকোবা ওয়াদে মেথেলাহা সেন্টার কোর্ট কলাচিসানি নো মেঘালয় টিচার এলিজিবিলিটি টেস্ট এমটেট হাজারগানি করুকটক পরীক্ষাক আমরারেম কা সিএম চিংসুক হায়ার সেকেন্ডারি স্কুল মিজালো আতাহা সাকর চাসনি কলাচিগিনি ক্যান্ডিডেট রঙনি পেপর গেগিনি সেনা দরখাস্ত গালগপা রঙনি সাক রচাসনি বুঙাসান সুপাহা অনিবাসা খরুকসনি দে রেবাজাহা নিয়ম পংচাকি পরীক্ষাক আতা নামেনচু সুকাহা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস আই আর কতগপা ও ওয়েস্ট জয়েন্টা হিলস এনিমারেশন ফর্ম রং সুয়ালা রচাসা পেসেন্ট মাসতাহা তাও দেবেদ খং লাখ নি হাজার গ্রুপ রচাবি সতনি চেট ফর্ম রং সুয়ালে খং লাখ সা হাজার সতক থাম রচাগনি সতক ফর্ম রং ডিজিটাইজ কাহা আমলা রেমন বাংবাতে ডিজিটাইজ কাহা ওয়ান সতক সচেত দক পয়েন্ট সতক পুঙা পেসেন্ট কাপাহা উনি জামানো রালিয়াং সতনি ব্রি পয়েন্ট সচেত স্নি পেসেন্ট মৌখায়ও সতনি পয়েন্ট সচেত কথাম পেসেন্ট নাথিয়াংও সতনি পয়েন্ট সতক ছেট পেসেন্ট আর জোয়ায়ও সতক ছেট পয়েন্ট গনি পেসেন্ট মাসতাহা বিএলও রং বাকসা মিলিয়ে ফর্ম কাপাতগমান উনছিনা আর ইলেকটোরাল রোলো বিমং রং সে গাছিনা সাকান্তিকুন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার গেতাহা আসাম আদকো মুখাজম্বে এ ওয়ানি আসেলো চিবানারি আবলুঙিংহা চিবানারি গপা বিয়াপ্রাঙনি শিবসাগর চারাইদেউ আর জোরহাট টানব্লুং মতেঙাহা তাও দেবেদ সাক লাখ সা হাজার চিবুঙা মন্দিরং রিলিফ কেমো খাতে চাকেঙা দিখৌ দিসং আর দানসিরি চিবিমারং দতুয়া আমচাক চাকে জোকফ্রাকেঙাহানিগমন সুমসাক পাতনা নঙিংহা আনিবা সাকান্তিকন মুগ্রা কাতেঙা দুকুক আকিংবা মন্দিরং না মামুঙনি চুগমক তাকচাপটেঙানিগমন চিফ মিনিস্টার হিমন্ত বিশ্বা শর্মা দিমথেলাহা আর খাম খানি রংকু উইনাগতা সোমায়ান্তিয়ান চিফ মিনিস্টার আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী খবর রাগ্রকিঙা ইউনিয়ন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান খাম ওটানি চিঠিক প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী না ওনাহা মানিপুর চমথমাতফুনা জাতসা জাতকেপন খাদংগ্রুকনা নাঙ্গেন এনে চিফ মিনিস্টার কনরেড কে সাংমা দিদিয়া মেঘালয় ও লাকনি কামগপারং না থাকা পেসা চি সরকারি দাকচাকাঙ্গেন খালো মান কি বাদ প্রোগ্রাম ফ্রি চিৎসাবাজি মাঙ্গো কামাতকেন দালনি খুবরং ইয়াসান খতম সেন বসাকান্তি কমথেলা ইয়ান আকাশবাণী শিলং ওয়ালনাম

0: Nasha ye PR ka wan na sima Udit Narayan ni rangpa man film ni git khukna so namat naha da audak tak sani ja manom mangpan film ni git khukna so gen
1: SIR hazaluni khurukto pulsini puna mangi parang ko bimuse ga tani ge thamgo pa bak sok ba ha
2: ye numerator ang ni nokonare bagin nikna unuranga mai ko dakpo
1: altu aba jun kolachuni julai khuruks ku tari kona bimuse ga tnar eba o tik tak ba uya tani ro nai bo
2: ndiba singani rang dongo de
1: unaba jajeng nabe altu en nakni boot level officer mu baksa golpoe nakni wina nangani rang ko singira namat gen
2: aru ye bielo ni number ko ra banani ko mante
1: sas khu bo jiro na kol khabo aru nakni bielo ko মাসিনা গতা ডাকচাকানি করাবো আর ECINETF কো ডাউনলোড কাইনবা নাপাঙি নিবো আর উনা ডাকচাকানি কো নাঙামা থালাতানি রংকো নাঙামা না সিমং সান্দি নি নাক তামান গেন
2: আলটু বিয়েদে
1: ওয়ে দিমু সেগা তোরা মামং লেখা নাঙ্গজাবা না আকাকেত কপা উয়াতানি রংকো সান ওনাতাইবো আর না নি বিয়েলো বক্সা খবর আগজবো
2: গিসিক্রাবো দালো নাংনি খাকেত উয়াতানি খনালো খাকেত কপা উয়াতানি কো সে রাখিনা ডাকচাকে ডাকচাকানি কো নাওদে বিয়েলো না কল কবো আর না নি সিঙ্গানি রংনা গানচাকানি কো মানবো
1: ইয়া হাজালগানি খরুক্ত পলসিনী বিমু সেগাতানিয়ারা জুন খোলাচিওনি জুলাই খুবৃক্সকু থারিকোনা ওয়াঙ্গেন নংরম্ব বাকরম্ব আর ছানছা পাখো মানব ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়া।

ভোটার হেল্পলাইন এপ কো ডাউনলোড কব বা ভোটার ইসিআই ডট কোভ ডট ইন ওয়েবসাইট নাপাঙে নিব উনাগ্রে বা না ডাব্লিউ ডাব্লিউ ডট সিইউ মেঘালয় ডট এন আই সি ডট ইন ওয়েবসাইট নাপাঙে নিনা গতাব মানগে নাকনি ফুনানে নাকনি ফুরাং নাকনি বাকমানি গামছাত পেয়া ইয়াকু ইয়াতকপা চিফ ইলেকটোরাল অফিসার মেঘালয়।